0: আসনকি লোকাল ট্যালেন্ট সঙ্গ আংশিওগো মাননি মেরি কাহানি সুন্দং নং চিটি সনলা ইমসং আচাঙা শিসাচ লমসাদা পাসনে কিয়াঙাদে
1: আচাতি ইসু খ্রিস্টাতি মিম সালাম আপনার খেতেনিয়া চিলিসনা এমসং আসর নিতাং ফাজারি কলেজ নং ফাইনাল ইয়ার লিয়ার কেনমা ইবা তাকমকুলি আশিচে সামুং আখছিনো চেঙ্গামদেনং মানিনি আসাঙ্গার গোদাং তাকমকুলি দাসদের খতকামনো

0: जल का संयम से इस्तेमाल करना, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा।
1: प्रधानमंत्री पर वर्क फ्रॉम होम अद्दार्थ खान वापस शुरू करे बुली कयसे তাইবা মানুখান লগতে ইটিবল অইল কমটি চিলা বলি আর কিষাণ খান লগত বাহার বা আনিয়া কেমিক্যাল ফিটিলাইজার্স কমটি করে বলে অনুরোধ করেছে। শ্রী মোদী বা গ্লোবাল এনার্জি খরচা উঠি থাকিয়া পর দেশ দি টাকা পয়সা দুঃখ থাকিয়া কারণে মানুখান লগত নিজের খরচা কম করে বলে অনুরোধ করেছে। সেন্টার বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট 2025 ইমপ্লিমেন্ট করে বলে জানাই দিছে। অ্যাক্টটো দেশটি ইডো সাল জুলাই 1 তারিখ শুরু হবলে আছে। রুরাল ডেভেলপমেন্ট মিনিষ্ট্রি বা কৈছে কি অ্যাক্ট জুন পৰা হার ফিনান্সিয়াল সাল দি ওয়েজ এমপ্লয়মেন্ট লাগা 125 দিন গ্যারান্টি দিবলে আছে। এইটো পৰা রুরাল ইন্ডিয়া এম্পাওয়ার করে দিবলে আছে। 95,692 কোটি টাকা প্রভিশনটো এতিয়া ফিনান্সিয়াল সাল দি বনাই কিনা দেশটি নতুন ফ্রেমওয়ার্ক চলাবলে আছে। নতুন অ্যাক্ট পৰা 20 সাল পুরানা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 বদলি দিবলে আছে। ন্যাশনাল টেকনোলজি দিনটো আজি সেলিব্রেট করে কিনা নিউক্লিয়ার বম্বস খান পোখরান রাজস্থানটি 1998 কামিয়াব করে টেস্ট করিয়াদো মানাই আছে। এই দুদিন পর দেশ লাগা সাইন্টিফিক কামিয়াব টেকনোলজিক্যাল আগে বাড়াই যা আর ইনোভেশন ইকোসিস্টেম উঠি থাকিয়া লাগা সেলিব্রেট করে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অফসার দি দেশবাসী লোকদি গ্রিটিংস জানাই কিনা সাইন্টিস্ট খান লাগা মেহনত কাম আর ডেডিকেশন বা টেস্ট খান কামিয়াব করে দিয়া খান ইয়াদ করে দিছে। ন্যাশনাল টেকনোলজি দিন দি একটা প্রোগ্রাম নাই দিল্লিটি কথা করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং বা সেক্টর দি ইন্ডিয়া লাগা গ্রোথ খান জানাই দিছে।
2: 2014 we had just 350 to 400 startups, today we have more than 2 lakh, we stand number 3 in the world ecosystem of startups. In just one decade our defense production has gone up by 174 times to 1.54 lakh crore and our defense export has gone up 34 times in just one decade up to 23,622 crore.
1: National Technology Day laga avsar de নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর যাদব পর একটা মডার্ন ডেভেলপড আর মজবুত ইন্ডিয়া বানাই দিয়া সব সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার্স লগতে গ্রিটিংস জানাইছে। তার কৈছে কি 1998 নিউক্লিয়ার টেস্ট করিয়া পর ইন্ডিয়া লাগা সাইন্টিফিক ক্যাপাবিলিটিসু দুনিয়া লগতে ইন্ট্রোডিউস করেছে। গভর্নর বা কৈছে কি এই দুদিন পর নেশন বিল্ডিং কারণে দেশ লাগা সায়েন্টিস্ট লাগা ট্যালেন্ট মেহনত কাম আর মঞ্জুর ফেসলা খান দেখাই আছে। নাগাল্যান্ড লগত মিনিষ্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা ডিজি লকার ইন্টিগ্রেশন দিয়ে বেশি ভাল কাম করিয়া কারণে ফেলিসিটেট করেছে। অ্যাওয়ার্ডটো ন্যাশনাল কনসালটেটিভ ওয়ার্কশপ অন স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা দি আজি নাই দিল্লিতে রাখিয়া সময় দিয়েছে। অ্যাওয়ার্ডটো স্টেট ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন লাগার নাম দিয়ে ডাইরেক্টর সাবু ইয়াসুর লগতে মেঘনা প্রিয়া নাগাল্যান্ড স্টেট ই মিশন টিম পৰা রিসিভ করেছে। আকাশবাণী কহিমার পর আপনি খান লগতে খবর আনি দিয়ে আছে। তাজা খবর শুনব কারণে আমি খান লগা এক চ্যানেলস AIR নিউজ এলার্টস আর AIR আন্ডারস্কোর কহিমা দি ফলো করবে। আপনি খান বা ইডু খবর দো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কহিমার পর শুনি বলে পাব। ওয়েলকাম ব্যাক, আপনি খান সামলাগা খবর শুনি আছে। এডভাইজার ফর সিভিল এডমিনিষ্ট্রেশন ওয়ার্কস ডিভিশন আর টেক্সিস কতিছো খামোরা গাউনবোরাস জি পিস লগতে বাহাদুর ইন্টিগ্রিটি আর ডিগনিটি লগতে সমাজ সেবা করে বলে আজি অনুরোধ করেছে। ছুকরি এরিয়া জি পিস ইউনিয়ন লাগা জেনারেল মিটিং রিহোবা ফেক ডিস্ট্রিক্ট দিয়ে কথা করে তার বা ভিলেজ এডমিনিষ্ট্রেশন লাগা এভালুয়েশন জানাইছে আর সমাজ দি জি পিস লাগা কাম দিয়ে ডাঙর সামান লগতে জেমিদার থাকিয়া কয়েছে। তার বা কয়েছে কি জি পিস পরা লোক লাল কোট বেন্দিয়া পরা তাইখান্ডো কমিউনিটি লাগা সুরক্ষা রক্ষা খান হিসাবে পেহজান করে আছে আর তাইখান্ডগতি নিজের অফিস তো ইমানদার আর সাহস পর রাখি কিনা মানুখান লাগা ইচ্ছা বাঁচিয়ে রাখি বলে অনুরোধ করেছে। শ্রী খামর পর ভ্যালিউজ আর ট্রেডিশনস যতন করে রাখিয়া কাম দি জি পিস লগতে সামান দি বলে দরকার জানাইছে। নাগা সমাজ দি ফলোরাইজেশন বেশি উঠি থাকে অপর চিন্তা জানাই কিনা তাই বা জি পিস লগতে হেরিটেজ দি খাড়া করে সমাজ লগা অবস্থাটো ওয়াপাস চাই যা বলে কয়েছে। এডভাইজার বা কৈছে কি সরকার বা মানুখান লাগা ভালাই কারণে কাম করে আছে আর স্টেট লাগা টকা পয়সা আবস্থা ভি সুধার করে আছে আর জনতা খান লগত শান্তি আর উন্নতির কারণে সাথ দিবলে অনুরোধ করেছে।